0: Σκάπου να μας σήκει με τη τόχαση το κατώμο γονακάου σαμπάνα σάκο σικουντράπε μην αγαλιούν σάμπι μα το κατώμο γονακάου ακόμα μπουκέν Βίρι δες αμσόργου τα κανά μου κοντράπε μωρό κουέτ κουέτ ναι ανά μου κοντράπε ναι ανά μου κοντράπε Αμπτάν πάντε, με κάνια μαγκράσι πάντε, γεύε γρήπ. Μα να μου κοντράφε, να σου πω, εντάτη όχι εσύ, η φίλη. Ο γολούγος ότι μου υποκουντείτε, ότι στον τρόν, υποκουντέ, μάρα, όταν μέσα κόμμα υποκουφού, ήταν το λούσου, κασίνα, για κάπου, απόκουνε, για κάπου λέντε, μέσα κάπου κουπτε, μήνα μα, φαίνα από κούσε ρε φίλε φίλε. Μήνα σε ψά. Μήνα μα, φαίνα. Μήνα μα, φαίνα το ρε φίλε φίλε. Μα κανένα γιουρίδα ως ρόντο είχαν μπελτέγει με για κάπου λέντε φου φου κασίνο ορκέστα κρασί. Γιουρί σάμπι η φίλη τι σάμπι ήταν ναι, κάρκον, αντί ναι, με, αλλά μου είτε για ρε. Αλλά μου είτε με κύμα. Μήνα μα φαίνεται νου. Ω, μα είμαι ακόμα λόγω σου μάνα. Χωρίνα, αφού την παίρνω λάι φέντα, έτσι αν είναι, ξέχτε τι με.
1: Μενίρ Δελφόρ, η πλάτη ο σούκτης φων κοχούντου Λατίνος με τλέντε τρέχμαν.
0: Ας έτσι φαν Λατίνος.
1: Για. Για κοπουλέντε 1981.
0: Ja, maar met zoek. Ik dacht altijd dat
1: het staat, het staat op het album volgens mij Blaffende Honden Beter Niet ofzo. Of Mighty Linka en Cogunte Latinos. Lene Dreigman. Ja. Dan moet je daar kijken.
0: Kijk eens.
1: Lene Dreigman en Cogunte Latinos.
0: Mooi torium, daar ga ik op zoeken hoor.
1: Ja?
0: Ja, ja, mooi, mooi, mooi. Okay, dankjewel, okay. We gaan wel met de Rivalino.
1: Ja.
0: Oké, thank you. Mooi, mooi. Oké. Okay. Ja, dankjewel. En dat was de heer... Ρεφελίνο ένα μανατή μετά να Λατίνος έτσι να αποκουρατή εμεί μη τετάμπτε αποκουβ Λατίνος ταν κόνημα Λατίνος κρέμα αλλά σωτ πόκο έχει για κούπου λέντε σνίς νορμάλ ε τις άλτες βέβαιτ. Goedenavond, u bent live in de uitzending. Wees je van harte welkom.
2: Junto Latinos. En Reichman zingt het. Reichman. Junto Latinos. En ja, Reichman zingt het. Groetjes.
0: Conjunto Latinos. En de titel is Ja Cupulente.
2: Reichman zingt het, ja.
0: Ja Cupulente.
2: Met had, een K.
0: Met een K. Dank je. Dat was mevrouw... mevrouw Dulder uit Capella aan de IJssel. Ja... We gaan kijken of ik dat kan vinden, want het is altijd weer een zoektocht. En het moet er gewoon zijn. En je wil natuurlijk die mevrouw ook bedienen. Ik ga het rustig zoeken. En tot die tijd. En tot die tijd dan. Tot die tijd dan. Dan zet ik een ander liedje op. Goedenavond, u bent live in de uitzending. Wees u van harte welkom.
3: Mr. Riedel, tot Henk.
0: Henkus.
3: Yes. Hey, kijk naar je app. Ik heb dat nummertje al voor je opgestuurd. Kijk naar je app.
0: Oké, dan ga ik er naar kijken. Yes. Mooi man. Ja maar. Oké, doei doei. Bye, thank you. Dat was onze collega, de zoon van oom Albert. En we zien dat we ook niet zoveel tijd meer hebben. En ik zie dat hij wat voor mij heeft gestuurd en... Hij stuurt iets van de main ingredient. Maar wij waren op zoek naar een liedje van Latinos. Nou, we gaan het zien. We gaan eentje pakken voorlopig en dan ga ik rustig ernaar zoeken. Want we hebben niet zoveel tijd meer ook. Dus dan gaan we rustig ernaar kijken. En dan gaan we even eentje van Latinos. Mevrouw Dulder, nog even geduld hoor, want ik ben bezig het te zoeken. Mijn collega heeft me wel wat opgestuurd, maar dat is totaal weer wat anders.